0: Radio Campus Tours, 99.5 FM.
1: আপনি যে পূর্ববাবু রূপান্তরিক স্ত্রী ছিল না পূর্ববাবু, আপনি যে এসিন পা আপনি যে এসিন পূর্ববাবু রূপান্তরিক স্ত্রী ছিল না পূর্ববাবু, আপনি যে এসিন পা বাবু রূপান্তরিক স্ত্রী ছিল না পূর্ববাবু,
2: ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌকা নাই দিয়ে আমাদের কর, ভাড়া রাখবো নৌক